অবিয়াঙি ইয়া প্রোগ্রাম নগজবাই স্টেশন হে পন্ড্রু সানফা মিনিট হেনি পর উয় ইয়া প্রোগ্রাম হে পন্ড্রু সানফা মিনিট উয় ইয়া প্রোগ্রাম কিশোর ওভারাপ লে কিষান ওয়ানী প্রোগ্রাম ইয়াগানি প্রোগ্রাম পেলাই দা উমা সিট খার ওয়া উমা ডাব্লিউ ইয়কায় দ কাট উয় চ্যাম্পিয়ং হেডো ইতে পর গণিত আকাশবাণী জুয়াই।